0: सार्थ जनान्दोलनत्वेन परिवर्तितम्। यत् भारतस्य एकतायाः, सम्मानस्य, सामूहिक राष्ट्रिय अस्मितायाः च प्रतीकरूपेण त्रिवर्णध्वजम् आचरितुं प्रदेशेषु, समुदायेषु च नागरिकान् प्रेरयति। अस्य वर्षस्य अभियानस्य विशिष्टं महत्त्वं वर्तते यत् एतत् भारतस्य राष्ट्रियगीतस्य वन्दे मातरम् इत्यस्य सार्धैकशततमस्य वार्षिकोत्सवस्य संयोगेन भवति, यत् राष्ट्रध्वजं राष्ट्रगीतं च देशभक्तिविशेषस्य उत्सवे संगृह्यति। उत्सवस्यांशरूपेण सम्पूर्णे देशे वन्दे मातरम् इत्यस्य सामूहिकगायनस्य आयोजनं भविष्यति। उपराष्ट्रपतिः सीपी राधाकृष्णनवर्यः अद्य श्रीविजयपुरम् नगरस्य फ्लैग पॉइंट इत्यत्र हरघर तिरंगा अभियाने भागं स्वीकृत्य राष्ट्रध्वजम् उत्तोलयिष्यति। उपराष्ट्रपति ह्यः अण्डमान निकोबार द्वीपानां द्विदिवसीय यात्रायै श्रीविजयपुरम् नगरे सम्प्राप्तवान्। केन्द्रीय गृहमन्त्री अमितशाहः अद्य प्रेसिडेंट्स पुलिस कलर इति राष्ट्रपति आरक्षक वर्ण प्रदान समारोहे भागं ग्रहीष्यति इति वार्ताः।
1: শুনিলে সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লির শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুঁচ আকাশবাণী জয়পুর কেন্দ্রর শুণন্তু আজ আমার প্রচার হওয়া অন্যান্য কার্যক্রম সম্পর্কের কিছু সূচনা। টিকিরাইজ কার্যক্রম প্রচার করব সকাল 7:25 এথিরে শুণবে বর্ষাদিনে জঙ্ক ফুড ও বাহার খাদ্যর কুপ্রভাব সম্পর্কে সাক্ষাৎকার। সকাল 8:30 শুণবে সুরলহরী কার্যক্রম, শিল্পী মানে হলে রীনা মহাপাত্র এবং প্রদীপ কুমার মিশ্র। সকাল 8:45 প্রচার করব সুগম সঙ্গীত, শিল্পী সস্মিতা বিশ্বাল, উদিত নারায়ণ এবং সঙ্গীতা। হ্যালো মো পছন্দ শুণবে সকাল 9:00। পূর্বাহ্ন 10:00 প্রচার করব প্রায়োজিত কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটি। ওড়িয়া কথাচিত্রর গীত প্রচার করব পূর্বাহ্ন 10:30। আকাশবাণী লাইভ শুণবে দিন 11:00। পুঁ হিন্দি কথাচিত্রর গীত প্রচার করব দিন 12:00 এবং দিন 2:15। হিন্দি কথাচিত্রর ভক্তি গীত প্রচার করব দিন 5:00। দিন 20:20 ঘর ঘরণী কার্যক্রম শুণবে, এতে শুণবে সাক্ষাৎকার আমার রোষেই, পুঁ রয়েছে এক সাক্ষাৎকার নারী সুরক্ষা ও স্বাভিমান। অপরাহ্ন 5:00 প্রচার করব যুবমণি কার্যক্রম, এতে শুণবে বাটে ঘাটে এসএমএস র উত্তর আউ কিছু জাণিবা কথা। অপরাহ্ন 5:30 প্রচার করব চৈতি জন্র লাইভ ফোন ইন কার্যক্রম রেডিও কে পচারু, যার বিষয় রয়েছে বর্ষা দিনে গাগড়র যতন। কেতোটি হিন্দি কথাচিত্রর গীত শুণবে সন্ধ্যা 6:10। শ্রীমদ ভাগবত প্রচার করব সন্ধ্যা 6:20। শুনিলে কার্যক্রম সম্পর্কে কিছু সূচনা আকাশবাণী জয়পুর। পরবর্তী কার্যক্রমর ঘোষণা শুনিপারিবে অল্প সময় মধ্যে।

0: উপায়ে অল্প টঙ্কায় আপনার আকাশবাণী জয়পুর কেন্দ্রে বিজ্ঞাপন দিন্তু।
1: আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনার কার্যক্রম শুণুটি প্রচার করছু কিছু সুগম সঙ্গীত। প্রথমে শিল্পী সস্মিতা বিশ্বাল।

শ্রোতাবন্ধু, আজি অর্থাৎ অগস্ট 9 তারিখ, এই দিনের কোণ সব ঘটনা ঘটিছে সে বিষয়ে কিছু জাণিবার চেষ্টা করা। আজি হচ্ছে অগস্ট ক্রান্তি দিবস। 1942 অগস্ট মাসের 9 তারিখে মহাত্মা গান্ধী নেতৃত্বে ভারত ছাড় আন্দোলন আরম্ভ হয়েছিল। এই সময় গান্ধীজি কর কিংবা মর ডাকরা দিয়েছিলেন। ঠিক সেইপরি আজি হচ্ছে স্বভাব কবি গঙ্গাধর মেহের জন্মদিন। 1862 অগস্ট মাসের 9 তারিখে ওড়িশার বরগড় জেলা বরপাল্লি প্রসিদ্ধ প্রকৃতি কবি তথা স্বভাব কবি গঙ্গাধর মেহের জন্মগ্রহণ করে। তপস্বিনী প্রণয়বল্লরী আদি তাঁর অমর কৃতি। বিশ্ব আদিবাসী দিবস। শ্রোতাবন্ধু, প্রতিবর্ষ অগস্ট মাসের 9 তারিখক মিলিত জাতিসংঘ দ্বারা বিশ্বর স্বদেশী জনজাতির আন্তর্জাতীয় দিবস বা ওয়ার্ল্ড ইন্ডিজিনাস ডে ভাবে পালন করা যায়। সেইথিপাই আম অঞ্চলের থিবা সমস্ত আদিবাসী ভাই ও ভণী মানুষ বিশ্ব আদিবাসী দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

শ্রোতাবন্ধু, এক ভাল মানুষ হওয়া আগে সুন্দর সুস্থ সমাজ গঠন করা আমাকে সংযমতা রক্ষা করা নিহতি আবশ্যক। আমাকে আখি দুইটি মিছে, কিন্তু কাম হচ্ছে গোটিয়ে দেখা। আমাকে কান দুইটি মিছে, আম হচ্ছে গোটিয়ে সেটা হচ্ছে শুণবা। নাকপোড়া দুইটি মিছে, কিন্তু কাম হচ্ছে গোটিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া আনবা করা। আটি গোটিয়ে অছি, কিন্তু কাম হচ্ছে দুইটা, খাইবা আর কথা কহবা। এই দুইটি যাক কামরে আমাকে সংযমতা রক্ষা করা নিহতি আবশ্যক। খাদ্য কম পরিমাণের খাইলে আমি কুপোষণর শিকার হওয়া, অর্থাৎ রোগে পড়া। আদ্য অধিকা হলে বিভিন্ন রোগর আমি নিজক বঞ্চাই পড়া না। ফুড পয়জন হওয়াটা অসম্ভব নুহ। ঠিক সেইপরি কথা কহবার মধ্যে সংযমতা রক্ষা করা হব। কো জায়গায় কণ কহবা, কোটি বি বেশি কথা হওয়া না, কথা শুণুতা চরিত্রর মনস্তত্ত্বক বুঝি বিচারি কথা কহবা, কহবা আগর অন্যকে শুণবা চেষ্টা করা, এইসব ধ্যান দেলে অর্থাৎ কই জাঁলে কথা সুন্দর হয়ে যাব। আপনার সমস্ত পাখে আদৃত হয়ে যাবে।

0: শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর। এবে আসুন শুনবা আজির চাষবাস কথা। আজ এর আপনার রয়েছে ফসল বীমা যোজনা সম্পর্কের এক ক্ষুদ্র আলোচনা। আলোচনা করছেন রমেশ কুমার সাহু।
1: আজির চাষবাস কথায় আসুন জানিবা ফসল বীমা যোজনা সম্পর্কের। ফসল বীমা যোজনা পূর্বর মধ্যে রয়েছে আশী ভাই মানে মধ্য সমস্তে জাঁচান। তেবে এই যোজনার কিন্তু অনেক চাষী কৌশি কারণর সফল হয়ে পু কেবে প্রিমিয়ামর দর অধিক লা আবে ক্ষতির দাবি যাশি রহুলা তাহা কম মিলুলা। তবে এইসব আখি আগে রাখি সরকার এই ফসল বীমা যোজনার অনেক পরিবর্তন আনিছন্তি। সেগুড়িক হল কম প্রিমিয়াম দর রহিব, শতকড়া 90 ভাগ সরকার বহন করবে। ডালি ও তৈলবীজ ফসল পাই গোটিয়ে ঋতু আউ গোটিয়ে দর রহিব, সেইপরি অন্যান্য ফসল পাই অলগা দর রহিব। সেমিতি খরিফ পাই অলগা, রবি পাই অলগা। খরিফ পাই 2% রহিব, রবি পাই 1.5% রহিব বীমা রাশি। সম্পূর্ণ সংরক্ষণ মিলিব, বীমা উপরে কোনসি ক্যাপিং রহিব নাহিঁ এবং এই কারণরু দাবি রাশিরে হ্রাস কিংবা কাট মধ্যে করা যাব নাহিঁ। প্রথম থর পাই জল কমিবারু স্থানীয় বিপদ মধ্যে অন্তর্ভুক্ত করা যাইছি। তা সহিত প্রথম থর পাই সারা দেশের ফসল অমল পরে ঘূর্ণিবাত্যা এবং অসময়ের বর্ষা বিপদকু মধ্যে আখি আগে রাখি অন্তর্ভুক্ত করা যাইছি। প্রথম থর পাই ঠিক আকলন ও শীঘ্র দেয় পৈঠ পাই মোবাইল ও স্যাটেলাইট টেকনোলোজির ব্যবহার করা যাইছি। তেণু চাষী ভাই মানে যেমানে বি সব চাষবাস করুচন্তি সেমানে এই ফসল বীমা যোজনার সামিল হওয়া আবশ্যক রয়েছে। পূর্বর মধ্য চাষী মানে অল্প বহুতে ফসল বীমা যোজনার

0: খোসলা।
1: শিখর খোসলা?
0: হ্যাঁ হ্যাঁ পাঠক, পর না তুমি বতাতে কেসে?
1: কাহনি ইয়া তো আদমি পাগল হ্যা বেবকুফ ইয়া ফির তুম মেরে সামনে ঢোঙ রচ রহি হো।
0: কিউ?
1: তুমারি বাত মুঝে সচ্চি নহি লাগতি।
0: তুম ডর গয়ে না? তুম কায়র হো, তুম দর্শকো কে সামনে আপনি মহারতা সিদ্ধ করনা চাহতে হো। শেখর আর আপনি দোস্তো কে সামনে তুম দোনো মে ইস্তেমাল করনা চাহতে হো। জটপট স্বার্থি নীচ কঙ্গাল,
2: এক সব দিও কহো তো কলা ঘোর তুমরা।
0: মেরে প্রেমী, মুঝে বচানে কি পত্লে খুদ ही মুঝ পর হাত উঠা।

0: রেডিও কি পাশের কার্যক্রম লগে মুই সুরুবালি মিস্তে ডুলি ডুলি জোয়ার কলোনি আর গরম গরম চা পিকরি মিশা আমার কার্যক্রম আরম্ভ করবো মকে খাইটা কইবি তোকে কেনতি পানি মারলানি লাগাতার সমান চাল্লা আছে এনে তো ব্যবহার করবাকে যাই করি সমান সরসরা আমার ভাই বইনি মন শুনবার লোক মন অল্প নোট বলি আমার এক্সপার্ট বাবুকে ডাকালি আছে বুঝলিস কি নাই এদে প্রথম আমার কার্যক্রম আরম্ভ হবা আগর নি আমার কাইটা বলে বিষয়বস্তু আছে আমার গাগর কে কেমতি বর্ষা দিনে যতন করবা বর্ষা দিনে কাই বেমার এসি সেই বিষয়ে আমার বিশেষজ্ঞ বাবুকে ডক্টর সুদর্শন গৌড় বাবুকে ইতি আমি কাইসে স্বাগত করলে আছো আর ডাকাইলে আছো আমার ওই চৈতন্য কার্যক্রম লগে বাবুকে ইতি স্বাগত করে জোয়ার করো
1: জোয়ার জোয়ার
0: আর গোটে কথা খাইটা বলে জন ভাই বোন মন আমার এ কার্যক্রম শুনলেনি সে মন এই বিষয়ে সে প্রশ্ন ফসরা আর গোটে কাইটা বললে আমার যখন ফোন নম্বর আছে 06854 তাহলে লাগাই করি 23060 আর গোটে ফোন নম্বর হল 06854 তাহলে লাগাই করি 23680 এই দুইটা নম্বর লগে ফোন করলে জট করে আমি ধরবো তোমার কথা লগে তোমার লগে সে রইব আমার এক্সপার্টিজ বাবু সমান নিমান করে উত্তর দেবাই
2: ভাই ভাই মন তাপে তাপে ফোন মন করতে রত আর আমি তো জাগি আছো তোমার ফোন মনকে
0: এলে আমার জন বাবু ইতি ডক্টর সুদর্শন গৌড় বাবু লগে আমি তাঁর ঘরে পরিচয় দেবি সেই বাবু আমার বৈরিমার লগে যখন আমার কাইটা সরকারি হাসপাতালে আছে সিটি বাবু মেডিকেল অফিসার আছ সেই বাবুকে ইতি আমি ডাকাইলে আছো আমার জন বর্ষা দিনে যখন বেমার মনে আছে সেই বিশেষে বিস্তার করে আমাকে বুঝাই দেবাই আর তোমার প্রশ্নের উত্তর সে সলকে দেবাই আলে বাবু তোমাকে ইতি আমি স্বাগত করলুনি জোয়ার করলুনি আর তোমার পরিচয় করে বিস্তার করে আমার শ্রোতা ভাইকে দিয়ে দিয়া
1: সমস্ত নমস্কার জোয়ার মো না হচ্ছে ডাক্তার সুদর্শন গৌড় মু বরিগুমা গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্রের আয়ুর্বেদিক ডাক্তার ভাবে কার্যরত অ্যা আপনার প্রশ্ন অচারত
0: এলে বাবু এবে তো জোন এবে মকে দেখানি
2: মকে ফোন আলা চাই জোয়ার জোয়ার কে কইলাস বাবু কোনদিন কইলাস নি
3: লক্ষ্মী নগর বাবা কইতে সুন্দর জীবন না বলু
0: কেন তো রাতাস বাবু
3: জোয়ার
0: জোয়ার জোয়ার বল আছিস কি স্মৃতি কেন তার পানি মারলাম কি নাই
3: আমি মারি না বাবা ঘোড়া মানে পেয়ে গেলাম আমার দুই জমি মানে
0: দেখানি
3: খারাপ কাদরে মানে সেদিন লাগে কান্তার মেডিসিন আর বর্ষা করে কেন কেন রোগ আছে
1: বর্ষা দিন তো বহুত রোগ অছি যেমতি কি আমার এই যে বায়ুজনিত রোগ হো কি জলজনিত রোগ হো কিংবা এই যে ভেক্টর জনিত রোগ হো সেই তিনটা জায়গার যে রোগ হব যেমতি কি আমার জল দ্বারা টাইফয়েড হব জন্ডিস হব ঝাড়া বান্তি হব আউ খাদ্য বি সেম যদি ঠিক ভাবে ন খাইবে তাহলে বি ঝাড়া বান্তি হব আউ আমার সেমতি বর্ষা দিনে বেশি মশা সৃষ্টি হুঁতি মশা যোগ আমার ডেঙ্গু আউ মালেরিয়া এবং চিকেনগুনিয়া জ্বর বি হব এনু আর তারপরে আমার যে থন্ডা লাগিবা দ্বারা থন্ডা জ্বর কাশ শ্বাস এগুড়াক বি বড়ি যায় কন কইলে বালি কিড়া যেটা খাও

শুনিলে কতটি হিন্দি চলচ্চিত্রর গীত। আকাশবাণী জয়পুর প্রচার করছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর ১৬৪তম ভাগ।

বলিনা সাপ ঘেনি সাধু জন নারদ মুনি এণু করি সে সাধু বাদ সকল বলন্তি নারদ সে সেই রূপে তা ঘেনিলে দক্ষ যে বন সাপ দেলে নারদ সাপ কর্ম বাণী।

0: 미치도 썩었는데를 어떻게 하기 마들래. 많이 걸었어. 많이 걸었어.
1: 또미
2: 삼반.
1: 쇠가 걸.
2: 간디진 걸까? 1942 জুন 21 তারিখ গান্ধীজী লিখিছন্তি ব্রিটিশ প্রভু পরিবর্তে অন্য এক প্রভু আসি বসিব এহা মু বরদাস্ত করি পারিব
3: তুমি তোমাকে বরদাস্ত করিয়াকু ছাড়ি দউছি কে আমি আছু আমি হে ব্রিটিশ সাম্রাজ্যবাদর আত্মা দ্য ব্রিটিশ এম্পায়ার ইজ ইন ডেঞ্জার জাপান মারি আসছি আমি ওয়াইজ আছু আমি তুম দেশকে ধ্বংস করে চালি যাবো ধ্বংস করে জাপান আসি দেখিব জাপান আসি দেখিব ইন্ডিয়া ইজ নাসেস ইন্ডিয়া ইজ নাসেস
2: ব্রিটিশ সরকার এই অভিসন্ধি বুঝিপারি গান্ধীজি স্পষ্ট ভাবে কহিছন্তি না না তা হইপারে না এ সংকট বেলে আমার প্রতিবন্ধক হুয় না তোমার এ পলায়ন কৌশল দ্বারা আমার মানসিক বল হ্রাস করিবার চেষ্টা কর না তুমি ভারত ছাড় আমাকে আমার সমস্ত শক্তি খটাই আত্মরক্ষা করিয়া পে সুযোগ দিও তুমি ভারত ছাড় তুমি ভারত ছাড়।

0: isso. Não. Não. Não. Não. Errasoteu. Não. Tu nem para, tu chorou. Bora, tu chorou.
1: কবাট খোলা আছে, ভেতর কো আ মায়া, বস
2: স্যার। এটি আপনি ড্রয়িং রুম রে
1: কো হলা, এইট তো বসে বসে মু তোতে রাতে সারা অপেক্ষা করিছি, বস। আরে না থাও, দরজা বন্ধ করিবা দরকার নাই, অবেলরে দরজা বন্ধ রাখিলে সন্দেহ ন করিবা লোক হি সন্দেহ করিব। তোর কিছু অসুবিধা হয়নি তো? কেই সন্দেহ করনাহান্তি তো?
2: না স্যার, কেই মতে সন্দেহ করনাহান্তি
1: না। মায়া, খুব সতর্ক রহিবাকু পড়িব, ক্রমে ক্রমে পরিস্থিতি জটিল হই পড়ুছি, ক্রমে ক্রমে পুলিশ আখি তীব্র হই উঠুছি, সেমানে ব্যস্ত হই উঠছেন জানিবাকু কোউঠি রহিছে এ বিপ্লবর মূলদুয়া। সেইথিপাই তো রাতি সারা বসি বসি নূয়া যোজনার ব্যবস্থা করেছি। এ কাগজপত্র দেখ তো।
2: দেখি স্যার।
1: আজি কেবল তু আমার সহিত যোগসূত্র হবু তা নুহে, আজি তোতে এ কাগজগুড়ি পঠাইবাকু পড়িব বিহার ও বঙ্গলার বিপ্লবী মানক পাখকু। অ্যাড্রেসটা ভালো করে পড়ি নে।
2: হ্যাঁ স্যার, মন রহিলা।
1: দে অ্যাড্রেসটা, দে মু চিড়ি দি, পঠাই পারিব?
2: পাইবি স্যার, আপন খালি আশীর্বাদ করন্তু।
1: আশীর্বাদ করুছি। কেমিতি অছন্তি অমর বারুণী ও জয়ন্ত?
2: ভালো অছন্তি। আজ মতে সেমানক পাখকু যিবাকু পড়িব স্যার। ও স্যার, অমর চিঠি জুতা ভিতরে লুচি আনিছি।
1: দেখি দেখি।
2: হে স্যার, দেখন্তু।
1: অমর ইচ্ছা সেক্রেটারিয়েট আক্রমণ করি সরকারি কল অধিকার করি বসিব। সুন্দর, কিন্তু আউ কিছুদিন অপেক্ষা করিবাকু পড়িব। আহুরি গোলা বারুদ, আহুরি অস্ত্রশস্ত্র, আহুরি সংগঠন। অবশ্য সে লিখেছি, কি আসছি? ও রবীন্দ্র বোধে। রবীন্দ্রকে আসিবার দেখি ভয় করছু মা?
2: স্যার স্যার, আপনার তাকে জানি না স্যার, সববেলে সে আন্দোলনকে দবাইবা হি ব্যস্ত, কি জানে স্যার সে পুলিশকে সম্বাদ যোগাউছে কি না।
1: সবল হবাকু শিখ মায়া, সবল হবাকু শিখ।
3: নমস্কার স্যার।
1: আরে এতে সকাল রবীন্দ্র, বস বস। হ্যাঁ ভালো করেছ, তোমাকে পরে অনুগত ছাত্র মোর নথিলে এই বুড়া বয়সে কেমিতি মু পারন্তি কহত। আরে বসিলু কোন মায়া, টেবিল উপরক দেখ, সে কাগজ গুড়াক আর ফাইলটা দেখ তো, দেখ হে বুড়া লোক কোঠি কোন হুড়ি যাইথিবি।
3: কি কাগজ স্যার, কো ফাইল?
1: এই সে যে অর্থনীতির বইটা।

0: আজ দেবি নি, তে দেবি সেই উৎসর্গিত ছাপা বন্দী বহি প্রথম কপি। অনুভব করে পড়ছু কেতে খুশি হইব, অনুভব করে পড়ছু কেতে খুশি হব তু
1: দাস সতী দাস তু মতে
0: আজ এটা প্রেস কু যাচ্ছি, পাঁচ সাত দিন ভিতরে বই বাহি আসব। মায়া
2: স্যার
0: এ ফাইলটা নে, আউ বহির অন্যান্য অংশ গুড়ি উপর নে আ।
2: আনছি স্যার।
0: নিজে ড্রাইভ করে আসছিল না? কাইগে ড্রাইভর আসছি, দশ পনেরো মিনিট লাগবে নি ভাই, কহিলে ড্রাইভর কু মায়া কু প্রেস রে পৌঁছে দিয়ে আসব। ডেরি হলে আজ যদি বহি কম্পোজ আরম্ভ ন হয়ে অন্য বই আরম্ভ হয়েছিল, এই কাগজ মহর্গ বেড়ে পুনি যে বর্ষে ছ মাস ভিতরে ছাপা হয়ে পারিব কি জানুছি, হয়ে তো রয়ে যাই পারে।
3: ড্রাইভার ড্রাইভার
2: সব নিয়ে এসছি স্যার।
3: ড্রাইভার ইয়াকু গাড়ি নিয়ে যা,
0: প্রেস কু কহিল তো হ্যাঁ যা মায়া, কহিবু এ কাম যেপরে আজই আরম্ভ হুয়ে।
2: মু ভালো করে বুঝে কহিদেবি স্যার, আস ড্রাইভার।
3: আরে রবীন্দ্র চা কোন তোমার হেলানি?
1: এই স্যার মু আসছে স্যার।
3: প্রেস কু পাণ্ডুলিপি পঠাইলু দাস, জানিবু যদি দরকার পড়ে ছাপা খরচর বিলটা সে প্রেস কু পঠাই দেবি।
4: মু তোতে ভুল বুঝিলি দাস।
0: কিন্তু মু তোতে ভুল বুঝিনি।
3: কোউ প্রেস কু পাণ্ডুলিপি পঠাইলু দাস, জানিবু যদি দরকার পড়ে ছাপা খরচর বিলটা সে প্রেস কু পঠাই দেবি।
0: আউ তা সঙ্গে সঙ্গে পুলিশ ঘের ভিতরে সে প্রেস কু পকাই দেব নি তো
3: দাস?
0: সত কহিল সদানন্দ, বন্ধুত্ব দাবি নিয়ে আসছিল এঠিকি না ধূর্ত হাকিমর হাকিমি অহংকার নিয়ে আসছিল এটি
3: দাস?
0: সত কহ, এঠিকি আসিবা আগুর মতে গিরফ করিয়া পে ওয়ারেন্ট দস্তখত করে আসিনছিল।
1: মো সন্দেহ কোন সত দেবে তু এসব মুড়ে?
0: দুঃখ কর না সদানন্দ, রায় বাহাদুর হওয়া স্বপ্নরে তু নিজে ঠকি যাই
3: দাস।
0: লেডি গুড় কোহন কু বহি যাইছি সদানন্দ, তোর গাড়ি এঠিকার সব কাগজ পত্র বাহার কু চালি যাইছি, এবে মায়া তো ড্রাইভর কু অচেত করি কো রাস্তা কড়ে গড়ে কাহি কো অজনা স্থান কু চালি যাব।
1: বিশ্বাসঘাতক, মুততে
0: আরেস্ট করিবু। কেড়ে বোকা তু সদানন্দ, কেড়ে সহজে তু ঠকি গলু।
2: পুলিশ বোধে এ স্থানর সন্ধান নেলানি,
4: কিন্তু খালি হাতে তো যাই হবনি।
2: আনিছি
4: আনিছ
2: তুহাই তুহাই ডাকরে সাগর বিজ্ঞাপন করিবার অর্থ কোন হই পারে? আগ ধরিলা সাগর টুকিটাকে তলকু ধরছি ধরছি। কিতে ওজন উপরে সিনা ছনছনিয়া নেউটিয়া সাগ দেখুছ, হেলে তলে কোন হইছি দেখিল? অমর বুলেট রিভলভার পিস্তল বম অনেক, অমর অনেক। স্যার পঠাইছন্তি?
4: হুম কিছু লেখিনাতি স্যার
2: দৌছি। উহ কেতে তলে রয়েছে যে। হ্যাঁ এই নিও, এ সপ্তাহের খবর কাগজের কটিং সব
4: দেখি। বারুড়ি বারুড়ি সারা ভারত হু হু হয়ে জ্বলছে, আহমেদনগর আলমাবাদ সতারা কলিকাতা বারুড়ি বারুড়ি।
2: কবিতা কইছিলি মু নয়া ভারতের এই বিপ্লব হবে প্রথম সূর্যোদয়,
4: কিন্তু কিন্তু ইংরেজ সরকার নির্মম ইংরেজ সরকার
2: কোন করুচি আমার
4: পাশবিক অত্যাচার, যাহাকে সন্দেহ করুচি ধরি নেউচি, আকাশ জনতা উপরে গোলা বর্ষণ করুচি, নির্মম ভাবে সমাজাত্মা উপরে গুলি চলুচি।
2: তথাপি আমার সমস্ত শক্তি দিয়ে সরকার সে রক্ত মুখা কু
4: শুণ পারুড়ি, আউ এক খবর, দেশর বড় বড় কারখানার শ্রমিক মানে ধর্মঘট করছন্তি।
2: তুমি কহিছিলে সেদিন আন্দোলনর বহু পছরে রইদিবে সেমানে?
4: মু ভুল কহুতিলি ভুল কহুতিলি।
2: গান্ধীজিঙ্কর সেই করবা মর প্রত্যেক ভারতীয়কু জাগ্রত করিছি, আজি সাধারণ শ্রমিক কৃষক মুক্তির বিপাশের মাতি উঠিছন্তি। কোন হেলা জয়ন্ত এমতি দৌড়ি দৌড়ি আড়কু?
4: কোন হেলা কোহ কোহ মারলি কোহ, আমার ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ।
1: সে কোন কোন হেলা

0: माने माने ब्रिटिश केसरी महामान्य सरकार विरुद्ध माने ब्रिटिश सरकार विपक्ष
1: राजा बोली स्वीकार करूनी शासित जदि शासक को अस्वीकार करे तेरे आपण मानक आपत्ति करिवार कोन अछि आमे ब्रिटिश राज विपक्ष विप्लव करिछु विद्रोह करिछु ब्रिटिश सरकार भारत लुंठन करी ए विप्लव रे तार पूंजीवाद साम्राज्यवाद मेरुदंड भांगी देवार चेष्टा मात्र करिथुलु आमे
2: यस यस
0: श्योर ऑनर
2: यस
0: द अक्यूज्ड सेज
2: यस यस अलाउ हिम
1: ए विचारालय को मु आज गोटे प्रश्न पचारछि देइ पारिबे यार जवाब গোটি গোটি করে আমার মুন্ড নেবার সিদ্ধান্ত করে সারি এ বিচার প্রহসন বারম্বার কাহি খেউছি আপনার বিচার বিচার নুহে রাজদ্রোহ অপরাধে যেতোটি এটিকে আসিছেন কাহার মুন্ড স্কন্দচ্যুত ন করে আপনার ছাড়ি না তবে এ বিচার পরে অভিনয় কাহি যদি প্রকৃত ন্যায় বিচার দেবার কথা তাহলে মুক্ত আদালত আমার বিচার করা না যাই কাহি আমার এপরে বিচার করা যাই মেঘনাদ পাচিরি খেলা জেল নির্জন কুটির ভিতরে সেম সেম সেম I honor justice, but not this farce.
2: What? Farce? No, no. Stop, stop it.
0: Your honor, your honor.
2: Yes, yes. Next, yours.
3: Dhanyabad. Mor kichi kahibaku nahi.
2: But, mor janiba pai, I want to ask you one question.
3: Aparanka prashna pai, mukrutakya rahibi.
2: Yes, yes. Asking, did he take to violence?
0: তুমি হিংসা আচরণ করেছিল অমর পটনায়ক
3: করেছিলি
0: কংগ্রেস নীতি তো হিংসা নুহে
3: কংগ্রেস নেতা যেত আপনার সরকার জেল অর্গড়ে পশুপরি পুরাইলে সেত আম আগে আহিংসা অহিংসার প্রশ্ন রহলানি
0: তুমি এই বিপ্লবের নেতৃত্ব নিয়েছিল
3: নেইলি
0: তোমার দল এক অন্ডরগ্রাউন্ড দল নুহে কি সারা ভারতের এপরি দল রয়েছে
3: মানে
0: মানে ইয়ার গোটে কেন্দ্রীয় সংগঠন অছি
3: এ প্রশ্নর উত্তর মু দেবি নাহি
2: নেক্সট কোশ্চেন
0: প্রফেসর দাস তুমি গোলাবারুদ যোগাইলে
3: হ্যাঁ
0: তুমি চেষ্টা করেছিল এক সমান্তরাল সরকার গড়িয়াকু না
3: মোর অন্য প্রদেশর সহকর্মী মানে তা করি পারিছন্তি মু পারিনি সেথিপাই মু দুঃখিত
2: ইউ ওয়ান্টেড টু রিয়েক্ট দি সেক্রেটারিয়েট
3: ইয়েস
2: ও নেক্সট চার্জ
0: তুমি সদানন্দ বাবুকে জানো
3: জানি
0: তুমি তাকে হত্যা করছো
4: সেই নুহতি মু করেছি
3: মু মধ্য করিপারিথান্তি কিন্তু তা পূর্ব বারুণী
2: বাট হোয়াই
3: সে ভারতর স্বাধীনতা পথে কণ্টা হেলে নিজকে সংশোধন করিবাকু সুযোগ তাকে দিয়াগলা সে তথাপি বিশ্বাসঘাততা করিবাকু যাইথিলে
0: তা মানে
2: এনাফ এনাফ
0: ইয়েস ইওর অনার
2: নাও আর্গুমেন্ট বি ব্রিফ
0: ইওর অনার প্রসিকিউশন পক্ষর আজ এই তিনজন আসামীঙ্ক মকদ্দমার উপসংহার করারে মতো যেহেতু অল্প আইন ও যুক্তির অবতারণ করা পড়ব তাহা পরিস্ফুট হয়ে পড়ছে এ মানে এক হিংসাত্মক বৈপ্লবিক পন্থা অনুসরণ করে মহামান্য সম্রাটঙ্ক বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে এ মানুষ উত্তেজনা কৌশল আদীপনার মহামান্য সরকারঙ্কর অশেষ ক্ষতি হয়েছে দেশর সরকারঙ্কু ভাঙ্গি দেবার উদ্যম কৌশি সরকার সহ্য করে পারবে ইওর অনর এমানে রেল লাইন ভাঙ্গি তার করেছেন পোস্ট অফিস লুণ্ঠন করেছেন খোগাখানা জারি রয়েছেন থানা লুট করছেন ইওর অনর মু আজ আপনার অনুরোধ করুছি সেই দৃষ্টি এমানকু কঠিনতম শাস্তি দিয়া যাউ
2: ডু ইউ ওয়ান্ট টু আর্গু ইয়োর কেস
1: না
4: না
2: ইউ
3: হ্যাঁ
0: না ইওর অনর আই অবজেক্ট মু আপত্তি করুছি ইওর অনর
2: অবজেকশন ডিসঅ্যালাউড ইউ প্লিজ স্পিক অন
3: অভিযোগের শেষ মীমাংসা হওয়া পূর্ব আপন মতে কহিয়া পাই সুযোগ দিয়েছেন মু আপন সেথিপাই ধন্যবাদ দেউছি
2: ইয়েস ইয়েস
3: কিন্তু যেতেবেলে আপনকর সেই ন্যায় সিংহাসন মুগ্ধ আখিরে চাহি রয়েছে মু নিজকে বিশ্বাস করি পারুনি
2: হোয়াট ডু ইউ মিন
3: আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স সশস্ত্র বিদ্রোহ আরম্ভ করেছিল আর শেষ হয়েছিল বিপ্লবী মানকর বিজয়ে আয়ারল্যান্ডে রসারে প্রত্যেকটি ঠারে অত্যাচারী শাসনর উচ্ছেদ পাই এই বৈপ্লবিক পন্থা অনুসৃত হয়েছে আপনার নিজ দেশ কথা মনে পকাতে স্বাধীনতা পাই আপন মানে রাজা প্রথম চার্লস কর শিরস্কন্দচ্যুত করেছিলে মু আপনার সেই ন্যায় সিংহাসন আজ প্রশ্ন করুছি সেমানকর বিচার হয়েছিল সেদিন স্বর্গাদপি গড়িয় সেই জননী জন্মভূমির পাদর পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করিবার চেষ্টা বিদ্রোহ নুহে কর্তব্য ভারতর মাটি যার শ্যাম ক্ষেত পাড়ি পবন শস্য চিরতন পাই আমাকে